Asiwe wede chigba ta chigbe nga kango chika ya kishin a tere ma shin kishin. Ya de shin kuka gomi ga kwa ta amu kao chawe chawe te chigbe kui ma nung tam gaba kura chigbe kwan shi teke a a ngawde ka ya chika nga gaba aman hiye. Te kuri ma ma kaya wa amin nui teke a a ka ya nga ya gaba. Daga hen ngaya gawa, ngaya masi thori ke ta chi de kalu au tau ka nga kalu ke kara, o nga kuri ke mchi, tangu shi shi kula, ta chi ga tangu, gui ganda shi tamu kunga, ya kau tu na ya kau tu, kunga kong di, tam di chau chau tu ka, o nga kang kui kua, ya kau, de ke shi a kui chu ke, pita chi ge kau, de ke, masi kau kau ka tangu ka, Nga duma kha nge, ya kui nge chao chao ta nge kha nge ta nge ta nge ka ka da nge de. Tu di nga kum tu na da nge ta nge. Si da shi te ge we da wang, ama nge ke wata ka kha chao chao ta chi kum kua na ti nge nga ma nge ke. Loro ka ta nge, me kai ke ga wa kong chao ta nge ka ma chao chao ta nge me ndoa. Te ke we ka ma kuta ku na nge ta ge a a a a a. Ka hai ru te ka hai ku na ta nge gwa ke shi kha nge chua kha vi chi gumbi. Chao ho chi chi chi da kwam ti da ke kha a ma ko ten ne ra a panga ten ne di jo ke ma ten ne mi e ti ge ne ka nga ju chua u a ma ko shi ke ju kha bi gombe ju chua kha u da gumi ma cha kha nyo ta ga ma chua kha a khom ke khom kha kha nya wa ta ge a a cha kha nga ba chi gombe ku chi ga he man chu na mo gombe me ka shi chi da wa jo ba ra Sekunda kau ni lagi jawara tadi, ya kamu kau jawara tadi ah jawara. Tadi kau dah jual kau ujung gombe, kau nak kau nak ujung gombe kakak. Tapi makan ni wah mak jual kau ah tadi ni mata tu syang, ah asyawat tadi si tua kau gombe setan kau nak gay kau geretam koma. Mema tu syang, mema tu syang gombe kau kau tadi ya ah. Ta ya gamatan ya kon da tegi de kon ga ka ta ya tan ne a karma mchi ka juwa ka ya to ka ta dira ni kwa ke wa ta an ka kuma ya gama ke ka ta an ka kuma ka ga a ke ka ta kan to ka ga da du ko ta tsari tan da ko ta din ne ta di chi kan to a ka ke ke ha ka go din na kon tan tsari tsari din da ko ta ya tan to a gumchu ta wage phuke kwanda gumchu ta wage phuke kwanda dilata nga khamchu a ta ukwan khama aya baba ke ke kai ya nga ke ka mam chim de ke aku ya nyu ya de sha tse mo ka mam chi ta ga ma kwa shi a ti ke a a ka u kwa ka ta mtsao ti cha ka ta ku le man ga cha kha to am cha ga ba chim bo cha de ya ku ra ngu ka dam bo nga ba ta ko de shi ga kam tson kha ku nda ga ko ta nda ga a a a tsao au dam ka ka ka ka he jwa kha na ti ye ju cha tu na me shi ta ju na shi ari ta shi na kho ta man go nga ka ri ka bu ta ju cha da kho kho ga ka chi ka he a ke shi a tso ru ta
game kha kwa kwa ma kwa ma kwa ni kha kha wa ti chu ko ng kha ng a chi chi de kwa a ju ng dwa ta ta go mi chu ta u ke wa na ko ri a ma we wa na ko ri ga ma ba shi ki ye ga ma ba shi chu ke ji ya mu ha de yin ge do wa ju ko ke ga na ju fu yi ta ni ka cha mi cha ka mi cha ka ta mi cha ka wa mi cha ka ta shi yi ge shi ni ka ke ku di ka wa jam ba ti ju chan dwa ke chi kwa ng ki panda tum aka dunia ju cha ju cha ke u ku yi shi chi ke ju cha kwa kwa ba ngu ta i cha ma cha ka mu ka a ju cha kwa ju cha kwa a ta chi pang ke ka ndwa ge ya ku ndwa a nge a nge shi a nu dunia chi panda tum ka ka mu ko ta ju cha ka chi panda tum dunia te ki yo chi tum a aka e me ka ma ti mu mukha keng kham khama khoeng ka mukha kha khaba tya ko bongi ta chipanda kom tiya ju ta jwa ka wa chipanda chipanda khong ka dun chipanda ka ka kom wo ta go ba inda khong ka unda ta ta kwa nu dun ta yi ne tu da me ta yi ta ne ha hangula ka khwa dishin ke ka khwa na ta yi ta ne nu dun ya chi ke chipanda kom ka hu ju ta kha shi ko ni ta ju ta ke ka ti ge shin kha ko ni ta ku ni ta ju ta ne jim day tsana mika kukhuna tiphanda qum ngwabenda ke ngaba tiphanda he khaqala ngamuinda kwenqudo nechama khoke qum tiphanda qum daga akhaluluka achathe ngula qinqa ba ekeke makududa maqekula manje tiphanda qum khokwa duni kaqa waqe jake yo ngandi icha we ta ke qaya ne cha ukashi ngqanda cha ngwanda tanda tara de ka ha cha chotuna ni icha duni ore ai cha kan ko ka chi panda ko me ke ta ko a sha ma di ga ta ko de ti di di shi ga da sha ga sha ko ma ha cha go ta sha ni de ta mo ke ta ni de he ke ta a chi ma ta ga ke ma sha a he chu bi ko ke he ke he cha kwa ya nda ma ha ki ku ga ma cha ka no ng kwa ta ta ma cha ga ma sha ma to ko ni cha ka de ni ka ka de di kwa kwa ko kanta mcha gang thwa de chitum kanda ngati shati ga khama zuku kunda ka mashimtu kungu chike ka khwa ka khwa ambara ko atina de shang khandu shinga ka chebe ke chipanda kum aga de kai me ka juku ngi kha khama ko ni ka qau kwa ka khande chi dinu kuma mke chipanda kum ke qau kum go ba inde ge ku da qau khama ko ta tala ka ka hundwa go ba na nanga ma te ge chi qau ka mu ku ni du ya chi panda kum wa khonwa chi qau ta ka tala ka mu go ku na nga ta ku ni du ma ke qau khama ko inda ke ka ma je ya a ya nda ya nda ya nda mu nga ndi sha mu nga ndi sha ta ngi ta ka ma ke ta a ka ndi ka nda u ka nda chi ka ta i ko ge ni ku ra kungkung daga kawhadin tsigintsuma ada ngituma tsigkukuda ngituma nga aku muka dashi tsigitain ha kawhadin ngun ayi kukida kida angku tini cha kawhadeta kawhadika ndo tsim kawhadin ndo tsim ta ikida angku re cha kawhadin ya tan kunen mkhare ika shi tsigkukuko choku kawhadin kawhaditen ngu mita khare kha iwa ngwa tsi tan ngwa kula ngata kawhadin ndo tsim ka khadin da tsimo da ka khadin tsoko ituna tang kunda shinti da tsam tuna tang kunda shi ko ni ge chi du nunga ko ituna tang kunda shinti ge tsho kunda gringa tsima ngaundi ya tsanka mandira ima ya u wa ko ye wa tsuma ya chi de du ni chi phanda kumme ge tsau kumme chi de kwa ta ge ya ka nda ngai ga khari da ko ba dian di tsoko o ka ya tsau ka u ka ma khari ya du wa ye o ma da am o ma m chi ya ngikunda tsima gaudi tani ore ume shishin kwaye tani kuda tani na nga nga ma ju ma tani nga u shindu a a ju nga tu atonda tu kati a a ka u mka mka ta maka ta maka ju panda kumji kwaye mwata kai nga u degeri nga u tkha nga ju kati ulam anchi mka u shindu ata gata nga ti awa shikura tani shindu ata dukuri tu tsaka nga kanda yi cha cha ta ka yi de shin kha u ngu ba de shin ta kha chu a jin ba gu mi yi yi ngu ba de shin ta she chu to gu ba mi ya ke wa wa wa wa wa wa wa wa ti ye ka e mu ke kha de be kun da chinga ma ka ku ma chi ma ku a sha ma ku a sha chu a sha ta che de mchi ma ta de be kun da cha ne gu gu da ba ni ngu wa ken gu da ba ni ti ta ne an do a gu da ba ni ngu wa ken a gu da ba tso ken ka kam da ba
ไม่ใครมันไม่ต้องหันไปคำทำไมใครโอ้ยน่าชิมาว่าฉันแต่อันนั้นหาเคยแต่อักตัวกูก็มาไปคำกันอันนี้อักขันกูคุยด้วยมาดีกูชิมจะชิมจิบต้องก็ขาดถ้าจะจิบดำกูแล้วเนี่ยต้องก็ขาดจิบจิบจะก็ชดกิชดกิชดกูเลยมากูเลยไม่ยิ้มจิบถอยงี้ก็มาด่าจุกันช่างกูละกูว่าจะโจชัวขาดชิโจช่างกว่าแต่กว่าตัวอันดูแต่โจกัดเชี่ยมอยู่อินโดมกว่าแต่กเวเวนาที่คุ้มคิดเต็มกว่าอินโดก็ได้กว่าตัวหุ่นขันอ่ะอิมันชิอากาศอินก็ใช่เนาะอินกูรักอินอินเจ๋งเลยอินเจ๋งก็สิ่งที่ในปุ๊บตัวสิมจุสิฉลาดแต่ทุลุทุลุทุลุเออทุดาจิตเดฮะเด็กจิตกว่าแต่จิตเดฮะเด็กจิตกว่าแต่ในทรัทรัทรัเนี่ยอีกกว่าขันเดอุกุนดากรรมเด็ดขันชัวชีนี่กว่ากรรมเด็ดขันชัวชีจิกว่าแต่งคำมันกว่าที่สิอาชาจึงดอกเกวกว่านั้นว้าวแก่มามาถอนบางกุมีแก่มามาถอนแก่ก็จวดเจ้าดิกุลิตัวกูชิ่งชูกันดากอวะติดกันนี่ก็เอกายชูคำมัวมาเกี่ยวกับชิ่งชูกันเด็ดชูดูนี่ดากูติดตัวอีวะอีชูตีกูชูอีกครั้งอีกวันชูเสียงก็ถ้าว่ากันได้มาดีงูกบดาไอ้กบดีนั่นไอ้เจ้าสิงเขาตัวนั้นแต่ไอ้กบดีนั่นคนเราชัวร์โหรูอัวโหรูอัวแต่ถ้าเด็กทำอะไรบุ้งกูคำกูนั่นเจ้าบัวนั่นกูบุ้งกูบุ้งกูคำกูจริงเหรอเจ้ก็ชอบกับมึงยะก็ชอบกับมึงไอ้ยะไอ้เจ้าบัวมึงยันเด็กกูว่ากูนั่นเรื่องสิ่งเด็กกูว่าแต่กบดีสิ่งนี้โย่ยินดีกับมึงว่าเจ้าบัวนั่นได้ยินข้ายิ่งมันที่คนที่ชัวจำเพียงจุดชัวร์ดีกว่าเดิมหนุ่มดูดีเต็มโอ้ที่เป็นน้ำใจกว่าเดิมที่เต็มไอ้ชาวสิมบังกุ้มก็เอ็มก็การให้คนเดินกว่าเดิมที่เต็มก้าวจิกว่าตัวตุ่นละตุ่มเงาแต่เกิดอะไรมาคนเนวะเย่เกิดอะไรตุ่นละนี่ก้าวจุดดิ่งกว่าเดิมที่กันแต่เด็กกันจะชัวร์กันหมดเลยเด็กกันจะชัวร์ก้าวเกิดอะไรตัวหัวคนไม่ค่อยนี่นี่นี่นี่ก็ตัวจ้าไอ้ขันชงก็ตุ่มตรงฟันไอ้เกษินขันเดือดที่แต่ยังก็ตัวจระเข้ตัวควายเด็กกว่าดิฉันก็ชาเด็กเด็กนั่นทั่วถึงมาดิฉันคำก็จะก็นิ่งดึงกว่าน่าแต่ชมก็จำเปียจุกคนละใครก็ติยี่จระเข้นี่จุกก็งูกำมาจุกว่าแต่เกิดอะไรเด็กจอยเกิดอะไรคันเดือดชาวชาวใครก็ว่าก็มึงเหี้ยอุ้ยสิกว่าดิฉันอันบาระตุลันดูยามมั่งชีมกวนดาตะเห็นติมกวาชมุนดิทรัมตะอุสินทีนตุนะตะกิโอดากิกิจูกอลตะคันทุกะกะนะกุดาดับเลวกะมายายายายายายาจุคุนะกะมายาจุคุนะดาทะคูจียาจิกวาตะติเดชิงติติเยกันเดวาโนดิเดนกันกะกะกุลาตะจุคะกะกูวูวูกันดังกะนินยาจิกะนินยาจิตะชากุชินิมปุงุชินิมกวาอุตะนิคะจิเดฮะเกนดิจิแต่ก็เห็นเขาแต่เดี๋ยวไม่เอามาขันเนี่ยวะเดี๋ยวไม่มาขันเนี่ยวะแล้วเดี๋ยวไม่เห็นเขาไม่วิจ้ะเดี๋ยวมึงก็สิคงเดียกุนดัวคงเดียกุนดัวใช่กูเราเด็กคงเดียกุนดัวแต่เดี๋ยวไม่เอาขวดยี่ปิงเขาสิคงดัวไม่ชอบกูสิมากูละกุนดัวเห็นอะไรสิมึงคู่จุนอะไรแต่จู่ว่าเกิดที่มากกว่ามึงคู่จิกก็เลยมาทว่ามึงสิไม่สิจิกก็ชอบแต่กิการก็สิยิ่งชอบกูสิ่งเดียวยิ่งชอบกูสิ่งตัวเดียวbanana jikwati banana jikwati dawa naya kama kunu goba inda bebe kunda tuta kunda achi nganga ota juka kwa ke longa shai juka kwa ke nunga minga juta tujikino chi kai juka shim ka achi kai juka shim juka shim chi mo ku kai kama kui ya ka ngay kama wakata na ngare chi wo waka shim chi kai kai ting kwa mea wa kai kama kura จิกันวะจิกันดูก็ชัวกังทำไม่คุยการเงินอ่ะชิมาชินี่ก็ชัวก้าก้าเก่งกามเกียนอ่ะอ่ะกูอ่ะว่าขังกูจิกันวะก็ชิมยังกูชิมด้วยมาจ่อย
kahe matibu ngokuya esika ngokuya esika kama njalo kama kuya.